0: हेलो फरमाइश,
1: नमस्कार
0: नमस्कार, हेलो फरमाइश ईटानगर। दिनेश शर्मा कॉल करा कारणे बहुत बहुत धन्यवाद। केनेकुवा आछे आपनि?
1: ভালে আছো, ভালে আছেন দাদা?
0: হয় হয়, মই খুব ভাল।
1: মই ডিউটি এতিয়া বর্তমান ঘর আছো, আকো যাম রাতে, গিয়ে নাই ডিউটি আছে।
0: আচ্ছা, নাই ডিউটি কেইটা স্টার্ট হয় আপনার ডিউটি?
1: রাতে 10টা পর, রাতিপুৱা 6টা লাগে।
0: আচ্ছা, 10টা পর 6টা লাগে ন?
1: ওকে,
0: আর দিনত কি করে আপনি?
1: ফোন নকলে ভালে লাগে।
0: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আর দিনত কি করে আপনি?
1: দিনত ঘরতে বসে ভাবি ঘর কাম।
0: আচ্ছা, ঘর কাম করে ন? ওকে ওকে,
1: হয় হয়
0: হয়। আর রক্ষাবন্ধন কেনেকুৱা মনে আছে আপনি?
1: রক্ষাবন্ধন করব লাগবে।
0: হয় হয় হয়,
1: আজি পিন্ধাব লাগব
0: সেইটো তো।
1: হয়,
0: ভনী আছে কি জানে আপনার?
1: আছে আছে, ভন্টি আছে।
0: ওকে ওকে,
1: ভন্টি মানে লোক সব নিজের ভন্টি না,
0: ঠিক আছে, শুনাই দিম। আর কাকা শুনা?
1: মই লগৰ দুজনৰ নাম কৈছো।
0: ওকে ওকে, হয় হয় কক।
1: মিতালী দেৱী, তাৰপৰা মনোৰঞ্জন শৰ্মা, মনজিৎ শৰ্মা, ভাগৱত শৰ্মা, ভাস্কৰ শৰ্মা, মন্টু বৰুৱা, শৰত বৰুৱা,
0: ধন্যবাদ।

0: আচ্ছা, ধুব আছে ন? ওকে,
1: গরম হৈ আছে।
0: আচ্ছা, আমাৰতো ধূপটো ওলোৱা নাই, কিন্তু গৰমটো গৰমে আছে আৰু।
1: হয় হয় হয়
0: বৰষুণ দিওঁ দিওঁ হৈ আছে, দিব নেকি অলপ পাছত?
1: হয় হয় হয়
0: তো বিমল দা, আজি কোনটো গানা শুনিব?
1: হয় স্যার, আজি মোক কয়লা ফিল্ম দেখা তুজি তো এইটো গানটো শুনাই দিব।
0: আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুনাই দিম।
1: দিলকে থাকিব সবচে পেহলি আকো,
0: থ্যাংক ইউ।
1: আর আছে অমল বসুরে, ফাইকন মুন্ডা, রমেশ পাত্র, আছে দিবাশিস হাজরিকা, শরদ দুয়ারা, কাশিমালি, আর রমেশ প্রজাপতি, রাকেশ গোল্ডি, প্রেম সিং সুসুতিয়া, ভগবান সিং পরমার, পূরণ বর্মা, রাকেশ, আর আছে সঞ্জয় রানী গগৈ, বিনু গগৈ, অজিত কুমার শর্মা, চন্দ্রকান্ত টায়েব, সুনারাম লালুং, সব কিলিয়ে দিলিকে রাখে স্যার।
0: ওকে, তো বিমল দা কল করার কারণে বহুত বহুত ধন্যবাদ। হম আপকে পছন্দ কে গানা সুনা রহে।